0: করতে দিকে একটা স্টেশন টেলিসাবের লোকে বাবা সরকার দেশি বলছে ডোবরে
1: Qué buena 97.5.com.